0: বাপু আর গায়েন তো জবরদস্ত হিট ছে।
1: রেডিও অলিভ, ইওর হ্যাপিনেস ফ্রিকোয়েন্সি। अब सुनिए ऑलिव का जबरदस्त है।